শুনতে ভাল খানা কিনাইল মুরিত গরম কর্না খুই মুরিত গির্মন ওয়ানু দিং মুরিত যখন মেলো বাতাক নুরাও মামি শেখ বরম বাওয়ার ফাল সময় আকার মামি শেখ বরম বাওয়ার ফাল কুমে গরুল খাম গানে কি মুয়ান মিতে না সন্তি কি গির্মন ওয়ান আখমান বাকে খামাল নুনে সি দেফ বারাও মামি বরা ফাল নেন মামি বরা ফাল নেন মামি